0: পাগল কাবনে বুহো
1: ডাউনলোড ফ্রম dhoonweb.in
2: আরে জানা ভুজ পিসি সতুয়া বনাও
3: আরে বুড়ো হু তারা কোন কাম ধান্দা বাকি না হু খালি এত লেসিলত রহেল
4: আরে না জানা তুই আইসু আইসু রেডিও নানু ভাই ভোজপুরি আয়ে বে মাঝে শুনেলা কান মে লাগাও তে ঝুম গালা
3: আরে খালি আপনা কে শুনবো আকে হামরা কে শুনাইবা
4: না না হি শুনলা
5: জহন ভেলা রাম সিয়া কা